0: কেবেকে যাওয়া কেবেকে যাওয়া হো গোঁদা ফুল, কেবেকে যাওয়া কেবেকে যাওয়া হো গোঁদা ফুল, কেবেকে যাওয়া কেবেকে যাওয়া হো।
1: তো কলাকার ভাই বহিন মন, এবে আমি শুনলো ভেটবার্তা কার্যক্রম কে আর এখানে জন গোড়বাত করতে রহ হুনমন আত দাদা শ্রী দিলীপ কুমার পান্ডে আর এমন সঙ্গে গোড়বাত করতে রলা হুনমন আত বলবীর সিংহ কচ্ছ। তো এ কাই সুন্দর ভেটবার্তা কার্যক্রম কে তো শুনলো, আদায় মাই তুমচো কাজে গোটো গীত বলে ধরুন ভাতি ইলে সে হুন গীত কে গাওলা সোত মধুরাম আর হুনমনচো সঙ্গওয়ারি মন। এ জন গীত আয় এ কৃষ্ণলীলা বীতি গীত আয়, তো আলে গোট গোটনে মে বেরা নি করে পহিল এ গীত কে তুমি আর মে শুনুতা মিশুন ভাতি উঞ্চো পাচে কে ফের আমি গোঠে আমা।
2: কিষান ভাই বহিন মন কাজে নুয়া উয়াড এদায় রোজে শনিবার কে সাঁঝ বেড়া 7:30 লে 8 তক সুনা ফোন ইন কিষান বাণী এথা কৃষি মহকুমা চো বিশেষজ্ঞ বল্লনে খোঁজাকারী দাদা দিদি দে দে আপন মঞ্চ খেতী কমানে জুড়লো সপায় সমস্যা চো সমাধান বীজ লে ধরুন হাট বাজার তক হর সওয়াল চো জবাব সিধা আপন মন কে মিরে দে। আর হ্যাঁ, এই কার্যক্রম চো রেকর্ডিং হয়েছে রোজে মঙ্গলবার আড়ৌ পাহার 3:30 লে 4 তক। তো আপন মন সপায় সুনা আর আপলো সওয়াল সিধা আমকে ফোন নে সাঙ্গা। আমচো ফোন নম্বর আয় 07782226666। ফোন ইন কিষানবাণী আপন মঞ্চ সওয়াল আপন মঞ্চ কাহানি খেতি বাড়ির চো জুবানী আকাশবাণী জগদলপুর নে।
3: দাদা ভাই মথুরাপুর নে

তো পিলামান আদায় মাচু যা তো বেড়া হয়েছে তো আলে বিদা দিয়াস। তো পিলামান কাজে গোট কার্যক্রম শুনতোর সপ্পায় নানি বাড়ি পিলামানকে মচু বাটলে খুবই খুবই মায়া আর লাড়।